0: আকাশবাণী কেন্দুঝর, সময় অপরাহ্ন 10টা বাজে 2 মিনিট। প্রচার করেছু মিঠা মিঠা অন্তরঙ্গ আলাপ তথা অনুরোধ গীতর ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী। প্রযোজনা অনিতা তির্কি, উপস্থাপনায় অছন্তি ভাস্কর চন্দ্র মিশ্র।
1: শ্রোতা বন্ধু নমস্কার, আপনার অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আপনার মনপসন্দর কার্যক্রম হ্যালো আকাশবাণী।
2: হ্যালো
3: হ্যালো আকাশবাণী,
4: হ্যালো আকাশবাণী,
3: আপনার পরিচয় দিন্তু।
4: বিনোদ বিহারী সেটি, বেগনা হাইস্কুল ছাই।
3: কার্যক্রম কু নয়া করি টেলিফোন করছেন না আগর করছেন?
4: নাই আজ্ঞা, মু আগর দুই থর করছিলি। সেতবে সুপাই ভাই ছিল আজ্ঞা, করছিলি এটা ফার্স্ট করছিলি, তারপরে আজ্ঞা সেকেন্ড রে আপন ছিলে, আপনকর ইয়ারে করছিলি, এটা 3 নম্বর আজ্ঞা মোর।
3: যাও আগর আপন রেডিও আমর শুনুছন্তি, আম আই কার্যক্রম সহিত জড়ি হইকি রহিছন্তি
4: সবু আজ্ঞা মু শুনে। রাতি 11টা বেলে মু আজ্ঞা রেডিও বন্ধ করি, মু সকাল 6 রু খুলিবি রেডিও, মু আজ্ঞা রাতি 11টা পাখাপাখি বন্ধ করি।
3: সিধা রেডিও রে শুনুছ, মোবাইল রে নাই?
4: মোবাইল নাই আজ্ঞা, মু রেডিও রে ডাইরেক্ট শুনুছি, পুরা আজ্ঞা ক্লিয়র টেপ ভাবে বাজুছি। এই সাইটা কম্পাই দেবো আজ্ঞা, যদি সাউন্ড অধিক দেলে, পুরোনা বড় রেডিওটা আজ্ঞা অছি সেইটা কো আজ্ঞা মু শুনে, টেপ উইথ রেডিও যেটা আজ্ঞা সেই রেডিও অছি মো কাছে আজ্ঞা।
3: পুরোনা রেডিও 2 ইন 1, আউ এই 2 ইন 1 প্রায় 80 মসিয়া পাখরু বোধে নুয়া করি আসিলা। 2 ইন 1 রেডিও বাজিব
4: আজ্ঞা,
3: টেপ বি রেকর্ডর বাজিব
4: সেই রেডিও আজ্ঞা মো পাখরে আজ পর্যন্ত রয়েছে। ছুটিয়া রেডিও যেতে আনিলি আজ্ঞা, তেবে 10-12টা খন্ডে ভাঙি।
3: আচ্ছা আচ্ছা,
4: মু নিজে বি আজ্ঞা কহটি কিছু হইছিল, সজাড়ি সুজড়া পকাই।
3: হ্যাঁ
4: ঠিক আছে আজ্ঞা, সেটি জাঁচি টিকি বোধে রেডিও বাবদে আজ্ঞা সব সজাড়ি পকাই, সেইটুকু রক্ষিছি আজ্ঞা পুরোনা মেসিন কি। আউ আজ্ঞা মোর করেন্ট রে সেট করে দিয়েছি রেডিওটা আজ্ঞা, করেন্ট রে সেট করে দিয়েকি প্লগ লগাই দিয়েকি আজ্ঞা দেইদেলি, করেন্ট আসিলে বাজিলা, যদি করেন্ট কটিলে আজ্ঞা সোলার প্লেট রে লগাই দেউছি। এই ব্যাটারি চার্জরটা লগাই দেইছিলা আজ্ঞা, সে আমি চার্জ হোথিব, যদি করেন্ট কটি গলে বি আজ্ঞা সে হাতরে সেই চার্জরে বাজিব।
3: এমিতি ব্যবস্থা আছে
4: আজ্ঞা, সে কনজেকশন বি করে দিয়েছি।
3: যাও যাও, বহুত বড়া বহুত বড়া।
4: গোটে আজ্ঞা মা তারিণী কত গোটে ভালো ভজন দেই দেবে আজ্ঞা,
3: আম পছন্দ রে
4: আজ্ঞা, আপনক পছন্দ রে গোটে ভালো ভজন দেবে মা তারিণী কো।
3: ঠিক আছে, আম পছন্দ রে আজ্ঞা,
4: রেড কেট করে দেবে লক্ষ্মী দিকুন সেঠি, সন্ধ্যা রানী সেঠি, আউ গোটে রঞ্জন সেঠি, ভাগরথী মহারণা, সরস সেঠি, মো পুতুরাটাকে বি রেড কেট করে দেবে আজ্ঞা, মিটু সেঠি আজ্ঞা।
3: যেমানকে সব ডেডিকেট করিবা কো চাহিছন্তি সেমানকে আমি ডেডিকেট করে দেউছু, আউ আপনকে শুনাউছু আপনকর মনপছন্দর মা তারিণীকর এই ভজন
4: আজ্ঞা। নমস্কার
3: নমস্কার আজ্ঞা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শিল্পীঙ্ক কণ্ঠরে পরবর্তী গীত প্রেমলতা সামলঙ্ক রচনার।

আরে বুঝিলু, হস্তিনারে গোটিয়ে শিব মন্দির থাকে, কুন্তি গান্ধারী প্রতিদিন সেবা করতে, কিন্তু প্রাতঃ সময় প্রতিদিন কুন্তি আগ পূজা করতে বুঝিলু। সদাবেলে শিবঙ্কু ভক্তি ডাকি থাকে, কেমিতি লেখুচন্তি গায়ক রত্ন কুরা প্রসাদ দাস।

0: connection with the ongoing investigation with IDFC First Bank and AU Finance fraud case. The case is related to 661 crore rupees misappropriation fraud and siphoning of the government funds in 8 departments of Haryana government and 2 departments of Municipal Corporation Chandigarh and Crest Chandigarh. In a statement, the CBI said that the search operations are carried out at residential premises of senior public servants of Haryana Cadre and a private consultant firm and its director in connection with irregularities committed and with regard to receipt of proceeds of crime. Union Youth Affairs and Sports Minister Dr. Mansukh Mandaviya participated in the 77th edition of Fit India Sundays and Cycle Initiative in New Delhi this morning. Talking to the media, the minister said that cycling keeps the planet clean and offers a solution to the major problem of traffic congestion. Actor Vikrant Messi, who also participated in the Fit India Sundays on Cycle, described the initiative as incredible and said it has now become a movement. The Telugu Desam Party TDP has announced its 3 candidates for the Rajya Sabha elections scheduled to be held on the 18th of this month. TDP National President N. Chandrababu Naidu released the list of candidates, which includes industrialist Sana Satish, educationist and Bhashyam Educational Institutions Chairman Bhashyam Ramakrishna, and TDP Social Media Wing Chief Chintakayala Vijay. World Food Safety Day is being observed today globally. The day highlights food safety as a shared right and responsibility and serves as a powerful opportunity for collective action. Sharing a social media post on the occasion, Health and Family Welfare Minister Jagat Prakash Nadda urged citizens to adopt healthy eating habits and contribute to building a fit and self-reliant India. In men's cricket, India were 544 for 8 in their first innings on day 2 of the one-off test against Afghanistan in New Chandigarh when reports last came in. And that is the end of this news bulletin.
1: श्रोताबंधु आपने कार्यक्रम शुणुंट आकाशवाणी कटक केन्द्र
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
1: শ্রন্ত তেলিঙ্গি বাদ্য পরিবেশন করছেন গগন বিহারী নায়ক এবং সাথী

0: নমস্কার, জেলা খনিজ প্রতিষ্ঠান কেন্দুঝর বা ডিএমএফ কেন্দুঝর দ্বারা প্রায়োজিত কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ রু স্বাগত জনাউছো। কেন্দুঝরের আরাধ্য দেবতা মহাপ্রভু শ্রী শ্রী বলদেবজীঙ্কর পবিত্র রথযাত্রা পাইঁ এক প্রস্তুতি বৈঠক শুক্রবার অপরাহ্নরে কেন্দুঝর জিল্লাপালঙ্ক কার্যালয়স্থিত দরবার হলঠারে অনুষ্ঠিত হয়েছে। জিল্লাপাল বিশাল সিংহ অধ্যক্ষতায় এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে জিল্লাপাল শ্রী সিং উদ্বোধন দিয়ে সমস্তে আগামী রথযাত্রা আনন্দ উল্লাসর সহ শৃঙ্খলিত ভাবে পালন করিবাকু নিবেদন করেছিলেন। রথ নির্মাণ সমেত রথযাত্রা সহিত জড়িত সমস্ত আনুষঙ্গিক কার্যক্রম যেপরি সঠিক ভাবে পরিচালিত হব সেথিপাই সমস্তক মধ্যে সমন্বয় উপরে জিল্লাপাল গুরুত্ব আরোপ করেছিলেন এবং সহযোগ কামনা করেছিলেন। বিভিন্ন বিভাগীয় অধিকারীমানে নিষ্ঠার সহিত সেমানকর দায়িত্ব নির্বাহ করিবাকু জিল্লাপাল নির্দেশ দেইথিলে। বৈঠকরে সম্মাননীয় অতিথি ভাবে উপস্থিত কেন্দুঝর লোকসভা সদস্য শ্রীযুক্ত অনন্ত নায়ক আরাধ্য প্রভু শ্রী বলদেবজীঙ্কর পবিত্র রথযাত্রা জিল্লাবাসীঙ্কর এক প্রমুখ পর্ব বলে কহিবা সহিত এহার সুপরিচালনার বিভিন্ন দিক উপরে আলোচনা করে রথযাত্রা কিপরি শৃঙ্খলিত ভাবে অনুষ্ঠিত হব সেথিপাই বিহিত পদক্ষেপ নেবাকু প্রশাসনকু পরামর্শ দেইথিলে। বিশেষ করে ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা, শৃঙ্খলিত ভাবে রথ টণা পাই সুব্যবস্থিত পদক্ষেপ পাই আলোচনা করা যাইথিলা। এই প্রস্তুতি বৈঠকে কেন্দুঝর আরক্ষী অধীক্ষক নীতিন কুশলকর, বনখণ্ড অধিকারী ধনরাজ এসটি, অতিরিক্ত জিল্লাপাল মন্দরধর মহালিক, রবীন্দ্র কুমার প্রধান, জিল্লা পরিষদর মুখ্য উন্নয়ন তথা নির্বাহী অধিকারী কুমার নাগভূষণ, জিল্লা সহরাঞ্চল উন্নয়ন সংস্থার প্রকল্প নির্দেশক সুকান্ত কুমার মাঝি, আইএএস প্রবেশনার জিতেন্দ্র কুমার, কেন্দুঝরগড়ের বরিষ্ঠ বুদ্ধিজীবী, সেবায়ত, গণমাধ্যম প্রতিনিধি ও জনসাধারণ বৈঠকে উপস্থিত থিলে। এই বৈঠকে উপস্থিত থিবা কেন্দুঝর লোকসভা সদস্য শ্রীযুক্ত অনন্ত নায়ক কইতিলে,
1: একচুয়ালি ইয়ে আমার ভাবর ঠাকুর, ইয়ে দুর্গা পূজা ভাইয়া নাকি অন্য পূজা ভাইয়া, যে ঠেলা পেলা পড়ি উঠে করে দর্শন করিব সেটি পূজা ভাই, ইয়ে গোটে ঠাকুর যেটি আপনার অসুচ্ছ হয়ে ঠাকুর ছুঁই পারবে, যদি ভক্তি থাকবে আর কৌশি ঠাকুর পাখে অসুচ্ছ হয়ে আপনার ছুঁই পারবে, এ ঠাকুর পাখে জমি যদি অনেক রাজা কৃষ্ণ দিয়া হয়েছে আমার সমস্ত সহযোগ খালি প্রশাসন কু চাইলে হবনি, আমি হেলা পরে মো এমপি অছি মো কলেক্টর ফটো যে সে জায়গা টিকে ছাড়ি দেবে স্যার মোর রেভিনিউ লোক সেটি কলেক্টর ঠিক আছে, তেমন আমি যেতে ইজি রে কৌছন্তি না সেটি ইজি রে নাই পারি, তেমন আমি সমস্ত আপন নিবাচিত প্রশাসন নিবাচিত আমি কড়াকড়ি ভাবে ঠাকুরের সম্পত্তি যে অছি যে বি থাক পুরা তাকে হটে কি আমার ঠাকুর ভাই পড়া নেট ঠাকুর জমি তাহলে 100% আমি ঠাকুর ভাই জমি কু রিকভারি করে পারি। দ্বিতীয় আমি যে জায়গা টাউন ভিতরে আছি আমি এই জায়গায় বিক্রি করে পারি ঠিক আছে, কিন্তু আমি সেটি মার্কেট কমপ্লেক্স বনাইকি অন্যান্য বনাইকি যেটা কি পরমানেন্ট ইনকম সোর্স গোটা আসবে, যেটা আপনার দরকার পেলে আপনার কলেক্টর মাধ্যমে আপনি কিন্তু আমি বি কমিশন কি মিনিস্টর পরে আমি বসিবা তারপরে গোটে ফর্মাট তৈরি করিবা যেটা কি আপনার অধিকার স্টাফ দরকার কি কোন দরকার এসব যেত আপনার অর্থ একাঠি করা এবং তা সহিত যে অনেক বর্তমান যুগে ধান দেবা কমি যাইছে যেতে কোটিপতি হলে বি যদি ভাবনা নথিব মনে আমি কাকু মাগিদেবে কলেক্টর মাগিদেবে আপনার মাগিদেবে ইয়ে দেই দেউছি কিন্তু শ্রদ্ধার সহ কেতে দেউছি এটা জানা পড়ুনি, এ ঠাকুর কু আমি প্রোগ্রাম করিয়া পাই তো পয়সা আসি হচ্ছে কিন্তু শ্রদ্ধার পয়সা কেতে আমি জানা পড়ুনি, আমি তাহলে শ্রদ্ধার পয়সা কেতে আসিবে তার পাই আমার ব্যবস্থা ভালো স্বচ্ছপ্রত ভাবে শ্রদ্ধার ঠাকুর পাই আসে গোটে তার পাই গোটে একাউন্ট হো কি তার পাই হুন্ডি হো যেমতি মা তাঙ্ক ঘরে আসকি দেউছন্তি পয়সা যা বলে বর্ষ সারা কেবে কেবে খালি ঠাকুর এম পাই নাই যেবে বি গোটে ছাড়ি দেবে কেউঝর জেলার যে অনেক পলিটিকাল লিডর হোক বিজনেস ম্যান হোক এমপ্লয়ি হোক সাধারণ লোক এয়া করি পারি এটি কাহিঁকি না মোর অনুভব অছি অযোধ্যা মন্দির হেলা গোটে আমার মাইন্ড সেট যে যে বহুত বড় বড় ইন্ডস্ট্রিয়াল মারবাড়ি লোক পয়সা কিন্তু এটিকার চাষী লোক বি লাখ লাখ টাকা দিয়ে পারে ঠাকুর এটা মোর অনুভব অযোধ্যা মন্দির গুড়ি আমার প্রত্যক্ষ ভাবে তেমন এটি কেউঝর লোক মানের ভিতরে অছি শ্রদ্ধা সেটি আমি তাকে কেতে যোড়ি পারিবা যোড়ি কমে বহুত কথা আসিলা যে কোটি গ্যাপ রয়েছে তাকে ঠিক ঠাক করে আদিবাসী লোক মানে কাহার মনোরঞ্জন পাই ডাকছেন আদিবাসী মানে আজি আমি তাকে নচা করছেন যে আমি ডাকুছেন নচা করি আমার মাইন্ডসেট হেলা କିନ୍ତୁ ରିଅଲି କ୍ୟାରେକ୍ଟର ହେଲା ଆଦିବାସୀ କାହାକୁ ମନୋରଞ୍ଜନ ପାଇଁ ନାଚନ୍ତି ନାହିଁ, କେବଳ ଜଳକର ମନୋରଞ୍ଜନ ପାଇଁ ନାଚନ୍ତି, ଠାକୁରଙ୍କର ମନୋରଞ୍ଜନ। ସେତେବେଳେ ଯେ ଢାଲି ନାଚ ହେଉଥିଲା ମହାପ୍ରଭୁଙ୍କୁ ମନୋରଞ୍ଜନ କରିବା ପାଇଁ, ଖୁସି କରିବା ପାଇଁ ସେମାନେ ଆସିକି ତାଙ୍କର ଗୀତ ଅବସରରେ ନାଚୁଥିଲେ। ଆମେ ସେଇ ଗ୍ୟାପ୍ଟା କୋଉଟା ଗ୍ୟାପ୍ ଅଛି ଆଦିବାସୀମାନଙ୍କର ଠାକୁର ସହିତ ମିଶିବାର, ସେଇଟା ଖୋଜ। ଆଉ ସେଇଟା ଖୋଜିକି ତାଙ୍କୁ ଯଦି ଠାକୁର ସହିତ ପୁଣି ମିଶେଇ ଦେବା, ତାହେଲେ ଯାଇକି ସେମାନେ ପୁଣି ଆଉ ଥରେ ଢାଲି ନାଚଟା ଆସିବ। ଆମେ ଯୁଗ, ଆମର ହିନ୍ଦୁ ଧର୍ମରେ ଯୁଗ ପରିବର୍ତ୍ତନ ସହିତ ଆମର ପରମ୍ପରା ବି ପରିବର୍ତ୍ତନ ହୁଏ। ଆପଣଙ୍କର ଦ୍ୱାପର ଯୁଗରେ 11 ବାହାର ମାନେ ଗୋଟେ ସ୍ତ୍ରୀ ଲୋକ 11 ଛୁଆ ଜନ୍ମ କରୁଥିଲେ, ତାଙ୍କୁ ସମାଜ ମାନ୍ୟତା ଦେଇଥିଲା। ଆଜି ତ ସେ ପ୍ରକାର ନେଇ କେବଳ ସ୍ୱାମୀ ସରକାରଙ୍କୁ ମାନ୍ୟତା ଦେଉଛି ହିନ୍ଦୁ ଧର୍ମରେ। ତେଣୁ ଆମେ ଯୋଉ ରଥଟା କଥା ହଉଛୁ, ଯୋଉଟା ଆଜିକା ସ୍ଥିତି ନେଇକି ସାରା ପୃଥିବୀ ଯୋଉଟା ଆଜି ସ୍ଥିତିରେ ଅଛି, ଯୋଉ ପରିସ୍ଥିତିରେ ପୃଥିବୀକୁ ବଞ୍ଚାଇବା ପାଇଁ ଚାହିଁଛି, ଆମେ ତାକୁ ପରିବେଶ ଆଧାର କରିକି ଠାକୁରଙ୍କର ପରମ୍ପରାର ପରିବର୍ତ୍ତନ ନହୁ, କିନ୍ତୁ ପରମ୍ପରା ଆଧାରରେ ପରମ୍ପରାଟା ମିନିମମ୍ ହୁଏ ନୂଆ କାଠକୁ ପୁରୁଣା କାଠ। ପରମ୍ପରା ହେଲା ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସମୟରେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ରୀତିନୀତି ନିୟମ ଅନୁସାରେ ତାଙ୍କର ଠାକୁର କାମ ହେବା ଦରକାର। ଯଦି ମାରା ରହିକିରି ଯଦି ସେଇ କାଠଟା ପରେ ରହିପାରୁଛି, ଆମେ ତାକୁ ସେ ଆଧାରରେ ସମାପ୍ତ ରଖିପାରିବା, ଏଟା ବିଚାର ଆପଣଙ୍କର, ମୁଁ କହିଲି। କିନ୍ତୁ ହିନ୍ଦୁ ଧର୍ମରେ ସାଇନ୍ସକୁ ଆଧାର କରିକି, ବର୍ତ୍ତମାନ ପରିସ୍ଥିତିକୁ ଆଧାର କରି ଯୁଗ ଉପଯୋଗୀ ତା ଆଇନ କାନୁନ ତିଆରି ହୁଏ, ତାର ପରମ୍ପରା ତିଆରି ହୁଏ ହିନ୍ଦୁ ଧର୍ମ ଅନୁସାରେ। ତେଣୁ ଅନ୍ୟ ଦେଶରେ ଆମ ରାଜାମାନେ ବି କେଉଁ ଯେତେବେଳେ ରାଜାମାନେ ଥିଲେ, ବେଳାକୁ ବେଳା ବେଳାକୁ ବେଳା ରଥଯାତ୍ରା ବି ପରିବର୍ତ୍ତନ ହେଇଛି, ତାକୁ ନୂଆ ନୂଆ ଆଡ଼ ବି କରିଛନ୍ତି, କିଛି କାଟିବିଛନ୍ତି। ଆଉ ଏଇ ଦୃଷ୍ଟିରୁ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଯୁଗର ପରିସ୍ଥିତି ଆଧାରରେ ରଥଟାକୁ ଆମର ପୃଥିବୀର ସବୁଠୁ ହାଇ ମାନେ ଅତ୍ୟଧିକ ହାଇ, ଆମର ପରମ୍ପରା ରଥଯାତ୍ରାଟା ଓଡ଼ିଶା ଗୋଟେ ସେପାରେଟ୍ ପରମ୍ପରା ରଥ, ତେଣୁ ଆମର ରଥଯାତ୍ରାଟା ସେଇ ପରମ୍ପରା ଆଧାରରେ ଆମର ଯେମିତି ଆଉ କିଛି ବି ଅଛି, ଆଉ କିଛି ଆଡ଼ ବି କରନ୍ତୁ, ଆମର ସହଯୋଗ ନିଅନ୍ତୁ। ଯେମିତି ଗୋପାଳଜୀ ମଠ କଥା, ଯେ କେତେ ପରମ୍ପରା ସେତେବେଳେ ଯୋଉ ପରମ୍ପରା ଆଧାରରେ ଗୋପାଳଜୀଟା ଥିଲା, ବିଟ ହେବା କଥା, କମିବାର କଥା ନାହିଁ। ଯଦି ସେଠି କିଛି କମି ଅଛି, ସେ କମିଟା ପିଲପ କଥା। ସେମିତି ବଳଭଦ୍ର ମହାପ୍ରଭୁଙ୍କର ପାଖାପାଖି ଯାହା ଯାହା କମି ଅଛି, ତାର ସବୁ ପିଲପ ଦରକାର, ସେଠି କମ୍ପ୍ରମାଇଜ୍। ତେଣୁ ତାର ଫିଲ ପାଇଁ ଗୋଟେ ଯେମିତି ଆପଣଙ୍କର 3-6 ଯୋଉ ବୈଠକ କରିବେ, ଏତେ ମାସ ଗୋଟେ ହେବ ନାହିଁ, କିନ୍ତୁ ଆପଣଙ୍କର ଯୋଉ 15-20 ଯୋଉ ମେନ୍ ଟିମ୍ ରହିବେ କାର୍ଯ୍ୟକାରୀ ଟିମ୍, ସେମାନଙ୍କ ସହିତ ବସିକିରି ପୁରୁଣା ଆମର ଲୋକମାନଙ୍କ ଯୋଉ ଅଛି ଭାବନା ଅଛି, ବସିକିରି ତା ପାଇଁ ଗୋଟେ ତିଆରି କରନ୍ତୁ। ଯେମିତିକି ନେକ୍ସଟ ଆଶ୍ରମ ରଥଯାତ୍ରା ଆମର ସ୍ୱୟଂ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଶ୍ରଦ୍ଧାରେ କିଏ ଦେଉଛି ଠାକୁରଙ୍କୁ ଆଣିବା, ନଚେତ ନିଜସ୍ୱ ଆମେ କେଉଁଝରରେ ଯଦି ଆମର ରାଜା ସେଇ ଆଧାରରେ ବନେଇ ଦେଇଥିଲା, ଆମେ କାହିଁକି ବର୍ତ୍ତମାନ ତାକୁ ଯଦି ପୁନର୍ଜୀବିତ କରିବା, ସେଇଟା ହେଲା ପରମ୍ପରା। ଯଦି ରାଜା କାହା ପାଖରୁ ଟକାଟ ପଇସା ନ ଆଣିକିରି ଯଦି ରଥ ଚଳେଇ ପାରୁଥିଲା, ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ବି ଆମେ କାହା ପାଖରୁ ମାଗିବା ନାହିଁ, କିଏ ଦେଇପାରେ ଶ୍ରଦ୍ଧାରେ, ଏବଂ ରଥ ଚାଲିବ, 20 ଖର୍ଚ୍ଚ ହେଉଛି, ତ କେଉଁଝର ପାଇଁ ଶ୍ରଦ୍ଧାରେ 20 ଲୋକ ବି ଦେଇପାରିବେ, କିନ୍ତୁ ଯୋଡ଼ିବା କି ସେମାନେ କିନ୍ତୁ କରିବା ତାର ପାଇଁ ହେବା ଦରକାର। ମୋର ବିଶ୍ୱାସ ପୂଜାରୀମାନେ ବି ପୂଜା କରୁଛନ୍ତି ଯୋଗ କରିକି, ସେଥିପାଇଁ ଆମେ ଯୋଉ ଟିମ୍ଟା ବସିବି ଆପଣମାନେ କି ଆମେ ତାର ରୂପରେଖରେ ତିଆରିବା ଦରକାର। ଆଉ ବର୍ତ୍ତମାନ ଯୁଗରେ ଗୋଟେ ଲୋକଟା କାମ କରିବ 24 ତାର ବି ପରିବାର ଅଛି, ତାକୁ ବି ଧ୍ୟାନ ଦେବା ଦରକାର। ତେଣୁ ଏଇ ଆଧାରରେ ଯଦି ହେଇପାରିବ, ସବୁ ଜାଗାରେ ହେଉଛି, ଆମେ ଯାଇନାହାନ୍ତି ସେଆଡ଼କୁ, ସେତିକି ଚିନ୍ତା କରିନାହାନ୍ତି, କରିପାରିବା। ମୋର ବିଶ୍ୱାସ ଏଠି ରଥଯାତ୍ରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେଲା ପରେ ପୁଣି ଆପଣମାନେ ବସନ୍ତୁ, ଆମେ ବସିବା, ଆଉ ତାର ପଏଣ୍ଟ ୱାଇଜ୍ ତାକୁ ଆରମ୍ଭ କରନ୍ତୁ, ସମସ୍ତେ ମିଶିକିରି କରିବା। ଗୋଟେ ହିଁ ଆମର ଠାକୁରଙ୍କର ଯେତିକି ଅଛି ବର୍ତ୍ତମାନ ଏକ୍ଜିଷ୍ଟିଂ ସମ୍ପତ୍ତିକୁ ଫାଷ୍ଟ ସ୍ଥାନ ପାଇବା, ଯାହା ଅଛି ଆମର ବିରାସତରେ ଆମକୁ ଯାହା ମିଳିଛି ଠାକୁରଙ୍କର, ତା ଭିତରୁ ଆମେ 1 କିନ୍ତୁ କରିବା, ଇଏ ସେକେଣ୍ଡ ପଏଣ୍ଟ। ଏବଂ ଥାର୍ଡ ପଏଣ୍ଟ ହେଲା, ଯୋଉ ଲୋକମାନେ ଆଜି ଆଦିବାସୀ ହେତୁ ସାଧାରଣ ଜନତା ହଉ, ଯୋଉ ଲୋକମାନେ ଠାକୁରଙ୍କ ସହିତ ଯୋଡ଼ିଥିଲେ, ଯୋଉଠି କମିଟା ଅଛି ତାହାକୁ କିନ୍ତୁ ଯୋଡ଼ିବା, ଏଇଟା ତୃତୀୟ କଥା। ଚତୁର୍ଥ କଥା ତାପରେ ଯାଇକି ଆସିବ ଅନ୍ୟାନ୍ୟ ଜିନିଷ, ମତେ ଲାଗୁଛି ଆମେ ସକ୍ସେସଫୁଲ ହେଇପାରିବା।
0: କେନ୍ଦୁଝର ଆରକ୍ଷୀ ଅଧୀକ୍ଷକ ନିତିନ କୁଶଲକର ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବଳଦେବଜୀଙ୍କର ପବିତ୍ର ରଥଯାତ୍ରା ସମ୍ପର୍କରେ ସଂକ୍ଷିପ୍ତ ସୂଚନା ଦେଇ କହିଥିଲେ,
2: ବ୍ୟବସ୍ଥା ମେଣ୍ଟେନ କରିବା ପାଇଁ ଆମେ ମ୍ୟାକ୍ସିମମ୍ ଟ୍ରାଏ କରୁଛୁ। ରଥଯାତ୍ରା ଅର୍ ଆମର ରେଷ୍ଟ୍ରିକ୍ସନ ଭିତରେ ହାର୍ଡଲି 2 ସମୟ ରହୁଛି, ମାନେ ଯଦି 4 ବେଳେ ରଥଯାତ୍ରା ଅଛି, ଆମର ରେଷ୍ଟ୍ରିକ୍ସନ ଆମେ ଷ୍ଟାର୍ଟ କରୁଛୁ 2 ବେଳା। ତ ମାଇ ରିକ୍ୱେଷ୍ଟ ଟୁ ଅଲ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ୍ ପାର୍ଟିଜ୍ କି ଯୋଉ ଦିନ ରଥଯାତ୍ରା ଅଛି, ଆପଣମାନେ ଟିକେ କଷ୍ଟ କରିକି 2 ପୂର୍ବରୁ ଆସନ୍ତୁ, ଅଦରୱାଇଜ୍ ୱାକିଂ କରିକି ସମସ୍ତଙ୍କୁ ଆଲାଉଡ୍ ଅଛି ସାର୍, ଏଭ୍ରିବଡି ଇଜ୍ ଆଲାଉଡ୍ ବାଇ ୱାକିଂ। ଲାଷ୍ଟ ଟାଇମ୍ ତ ଆମେ ପୁଲିସ ତରଫରୁ ଗାଡି ବି ରଖିଥିଲୁ, ଏଥର ଆମେ ଭାବୁଛୁ ବ୍ୟାଟେରୀ ଗାଡି ଅଛି। ଅସୁବିଧା କୋଉଠି ହଉଛି, ଗାଡି ନେଇକି ଯିବା ଆମେ ସେଇଠି ଅସୁବିଧା ହଉଛି। ତ ଦୁଇ ଘଣ୍ଟା ଆଇ ଥିଙ୍କ ଦୁଇ ଘଣ୍ଟା ରିଜନେବଲ ଟାଇମ ଅଛି ସାର, ରଥଯାତ୍ରା ପୂର୍ବରୁ ଦୁଇ ଘଣ୍ଟା, ଆମେ ତ ଚାରି ଘଣ୍ଟା ପୂର୍ବରୁ କରୁନୁ, ଦୁଇ ଘଣ୍ଟା ପୂର୍ବରୁ କରୁଛୁ। ଯୋଉମାନଙ୍କର ଲଜିଷ୍ଟିକ ଅଛି, କିଛି ଜିନିଷ ନେଇକି ଯିବାର ଅଛି, ସେଟା ଆମେ ଆଲୋ କରୁଛୁ। ତ ଆଇ ଡୋଣ୍ଟ ଥିଙ୍କ ଦାଟ ୱିଲ୍ ବି ଏ ପ୍ରୋବ୍ଲେମ।
0: କେନ୍ଦୁଝର ବନଖଣ୍ଡ ଅଧିକାରୀ ଏଚ୍ଟି ଧନରାଜ ରଥ ନିର୍ମାଣ ଓ ଆବଶ୍ୟକ ହେଉଥିବା କାଠ ଯୋଗାଣ ସମ୍ପର୍କରେ କହିଥିଲେ,
3: ଦୁଇଟା ଜିନିଷ ଅଛି, ମାନେ ଆଧ୍ୟାତ୍ମିକ ଧାର୍ମିକ ବିଷୟରେ ଭାବନାତ୍ମକ ଆବେଦନ, ଏଟା ଗୋଟେ ଅଛି। ତଥ୍ୟ ସାମାଜିକ ପରିବର୍ତ୍ତନ ବାସ୍ତବିକତା, ଏଟା ଗୋଟେ ଅଛି। ତ କାଠ ବିଷୟରେ ମୁଁ କହିବାକୁ ଚାହେଁ, ମୋର ଗତ ଦୁଇ ବର୍ଷ ହେଲା ଦେଖୁଛି କାଠ ରଥର ଯୋଉ ଷ୍ଟ୍ରେଙ୍ଗଥ ଅଛି ସେ କାହା ଉପରେ ନିର୍ଭର ଅଛି।